0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে।
2: SBS বাংলা আজকের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহান আলম। বাতাসে শীতের আগমনী বার্তা, শেষ হয়ে আসছে শরৎ। শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা? ভালো তো? মেলবোর্ন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ সোমবার 25 মে 2026 সাল। অনুষ্ঠানটি আবারও প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। SBS বাংলার এই রেডিও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কুলিন জাতির উরাঞ্জেরি উই উরাং জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত SBS স্টুডিও থেকে। আমরা তাদের সমস্ত ঐতিহ্যবাহী রক্ষকদের স্বীকৃতি দিই এবং তাদের অতীত বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জানাই। সমস্ত অ্যাবরিজিনাল ও টরেস স্ট্রেট আইল্যান্ডারদের ভূমিগুলোর ঐতিহ্যবাহী রক্ষকদেরকেও আমরা স্বীকৃতি দিচ্ছি, যেখান থেকে অনুষ্ঠানটি আপনারা আজ শুনছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান নিয়ে আপনার মতামত জানাতে SMS করুন 04397997667 নম্বরে। আবারও বলছি, লিখে নিতে পারেন 04397997667 নম্বরে। আমাদের জানান অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। আমাদের এক ঘন্টার অনুষ্ঠানের শুরুতেই থাকছে শীর্ষ খবর, সাম্প্রতিক বিষয় নিয়ে প্রতিবেদন এবং সাক্ষাৎকার। সম্প্রতি ঘোষিত হলো এবারের বাজেট। বাজেটের নানা দিক নিয়ে কথা বলেছেন আমাদের আজকের অতিথি, গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর ডক্টর নীরজা মোনেম। শুনব এ নিয়ে একটি আলোচনা। এরপর অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে আমরা জানব অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল পতাকার ইতিহাস নিয়ে। পারিবারিক সহিংসতার একটি তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে কোয়ার্সিভ কন্ট্রোল বা পার্টনারদের মধ্যে জবরদস্তিমূলক আচরণের প্রবণতা। এ নিয়ে কথা বলেছেন কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইঙ্কের প্রেসিডেন্ট ডক্টর সাব্রিন ফারুকি ও এএম। এছাড়া বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরসহ থাকছে আমাদের লাইব্রেরি থেকে বেশ কিছু জনপ্রিয় গানসহ অন্যান্য নিয়মিত পরিবেশনা। তবে সব কিছুর আগে শীর্ষ খবর। শীর্ষ খবরের শুরুতেই অস্ট্রেলিয়ার খবর। অস্ট্রেলিয়ান সহায়তা বহরের যাত্রা ইসরায়েল থামিয়ে দেওয়ার পর দেশে ফেরা কর্মীরা বলেছেন তাদের সংকল্প এখন আগের চেয়ে আরও দৃঢ়। ইসরায়েলের হাতে আটক হওয়া 11 জন অস্ট্রেলিয়ানের মধ্যে 7 জন আজ সোমবার অস্ট্রেলিয়ায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। তাদের অভিযোগ, সেখানে অন্তত 15টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে এবং অনেককে মারধর, টেজার নিক্ষেপ ও অন্ধকার শিপিং কন্টেইনারে আটকে রাখা হয়েছে। ইসরায়েলের কারা কর্তৃপক্ষ সব ধরনের নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু অস্ট্রেলিয়ান কর্মী নেভ ও কনর দাবি করেছেন তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে।
3: From the moment we arrived in the prison ship, they were abusing us. They shot a woman for just walking across the prison yard. There was very little water. We were left to absolutely be exposed to the elements. So in the day, it was boiling hot.
2: ইহুদি বিদ্বেষ ও সামাজিক সংহতি বিষয়ক রয়্যাল কমিশন এই সপ্তাহে খতিয়ে দেখবে গত 14 ডিসেম্বর বন্ডায় হামলার আগে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কি তথ্য ছিল। আজ থেকে সিডনিতে শুরু হওয়া দ্বিতীয় প্রকাশ্য শুনানিতে হামলার পূর্ববর্তী নিরাপত্তা পরিস্থিতি ও সন্ত্রাসবাদের হুমকির মাত্রাসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হবে। সন্দেহভাজন পারিবারিক সহিংসতার এক ঘটনায় কুইন্সল্যান্ডের ইপসউইচের রেসভিউ এলাকার এক ব্যক্তি একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর আগে 50 বছর বয়সী ওই ব্যক্তি এক কিশোর ও এক নারীকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। 15 বছর বয়সী ওই কিশোরকে কুইন্সল্যান্ড চিলড্রেন্স হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে তার অবস্থা এখনও আশঙ্কাজনক। এই ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ভুয়া ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং প্রতারণার মাধ্যমে তরুণ অস্ট্রেলিয়ানদের টার্গেট করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপের ট্রেডিং পরামর্শ ভিত্তিক চ্যাট গ্রুপের মাধ্যমে তাদের ফাঁদে ফেলা হচ্ছে। অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশনের প্রধান অ্যালান কার্কল্যান্ড বলেছেন প্রতারকরা প্রায় পরিচিত ব্যক্তিদের ছদ্মবেশ ধারণ করে ভুক্তভোগীদের ভুয়া ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্মে বিনিয়োগের পরামর্শ দেয়। যেখানে কৃত্রিমভাবে লাভ দেখানো হয়। কিন্তু ভুক্তভোগীরা যখন সেই তথাকথিত লাভ তুলতে চান তখন প্রতারকরা উত্তোলন ফি দাবি করে, আর একবার টাকা পাঠানো হলে তা ফেরত পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। ESIC বলছে অনলাইনে বিপুল পরিমাণ ক্রিপ্টো বিজ্ঞাপন দেখার কারণে তরুণরা বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটি বিনিয়োগের আগে তাদের মানি স্মার্ট ওয়েবসাইটে প্ল্যাটফর্ম যাচাই করার এবং প্রতারণার সন্দেহ হলে দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। এবার আন্তর্জাতিক খবর। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি রেললাইনের কাছে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত 19 জন নিহত এবং 70 জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে স্বাধীনতা দাবি করা নিষিদ্ধ সংগঠন বেলুচ লিবারেশন আর্মি বা BLA সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী কোয়েটের বাসিন্দা আদিল নাসির বর্ণনা দিয়ে বলেছেন, বিস্ফোরণের পর বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
4: This morning a train was passing when an explosion occurred. All the houses near the railway track were damaged. Vehicles parked here were also affected, and around 50 to 60 of them were burned. Many homes were destroyed because of the explosion.
2: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনার পক্ষে অবস্থান নিয়ে সম্ভাব্য চুক্তির সমালোচকদের পরাজিত বলে অভিহিত করেছেন। নিজের ট্রুথ সোশ্যাল ওয়েবসাইটে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, যে কোনো চুক্তি হবে ভালো এবং যথাযথ। ট্রাম্প দাবি করেছেন ওয়াশিংটন ও তেহরান 3 মাসের যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক নিয়ে অনেকটাই একমত হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক সামরিক উপদেষ্টা সতর্ক করে বলেছেন, সংঘাত আরও তীব্র হলে তেহরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT থেকে সরে আসতে পারে। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর। শীর্ষ খবর শেষে এখন শুনবেন এবারের বাজেট নিয়ে একটি সাক্ষাৎকার। কথা বলেছেন গ্রিফিথ ইউনিভার্সিটির বিজনেস স্কুলের প্রফেসর ডক্টর রেজা মোনেম। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সহকর্মী শিকদার তাহের আহমদ।
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে।
5: 2026-2027 অর্থবছরের ফেডারেল বাজেট নিয়ে শ্রোতা বন্ধুরা এখন আমরা কথা বলছি গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর ডক্টর রেজা মোনেমের সঙ্গে। ডক্টর রেজা মোনেম, SBS বাংলায় আপনাকে স্বাগত।
6: SBS বাংলায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।
5: মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা, বিশেষত হরমুজ প্রণালীতে অস্থিরতার সময়টিতে কেমন হলো এবারের ফেডারেল বাজেট?
6: দেখুন, বর্তমানে যে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা চলছে এবং আপনি যেটা বললেন হরমুজ প্রণালী, কবে হরমুজ প্রণালী স্বাভাবিক হবে বা খুলে দেওয়া হবে, এটা অনেকটা অনিশ্চিত। আমেরিকা এবং ইরানের মধ্যে এ নিয়ে বেশ তর্কষাকষি, আলোচনা, প্রস্তাব, পাল্টা প্রস্তাব, আলোচনা হয়নি, আলোচনা হয়েছে, সব চলেই যাচ্ছে। এটা কতদিন হবে এটা কেউ জানে না এবং এর সুরাহা কেউ কিছু বলতে পারছে না। তো এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন করা হয়। এতে করে আপনার জ্বালানি তেলের উপরে যে চাপ পড়েছে বিশ্বব্যাপী, তাতে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতিও দেখা দিয়েছে, তার প্রভাব অস্ট্রেলিয়াতেও পড়েছে। ফেডারেল গভর্নমেন্টকে এই সমস্ত দিক খেয়াল করে এবারে বাজেট দিতে হয়েছে। সো আমি বলবো যে এবারে বাজেট অনেকটা বাস্তবতা নিরিখে, তবে এই কথা বলা যায় একটা বাজেট দিয়ে সবাইকে একসাথে খুশি করা যায় না। কারণ হচ্ছে প্রত্যেক বাজেটে কোনো কোনো সেক্টরের জন্য সুবিধাজনক অবস্থা তৈরি করা হয়, কোনো কোনো সেক্টরের জন্য একটু অসুবিধা তৈরি করা হয়, কারণ সরকার তার কর্ম পরিকল্পনা পরিবর্তন করে পরিস্থিতির কারণে। এবারে বাজেটে দেখা যাচ্ছে গতবারের মতো আবার একটা ঘাটতি বাজেট, এটা অনেকেই পছন্দ করছে না, কারণ গত কয়েক বছর যাবৎ ঘাটতি বেড়েই চলেছে। তবে বাজেটের যে গুরুত্বপূর্ণ দিকগুলো সেটা হচ্ছে যে ট্রেজারার ডক্টর জিম চামার্স বলেছেন যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে মুদ্রাস্ফীতি বছরের মাঝামাঝি নাগাদ 5% হবে এবং GDP গ্রোথ রেট অনেকটা স্লো হয়ে যাবে। 2026-2027 GDP গ্রোথ রেট হবে 1.75%। তো এটা ইকোনমি অনেকটা স্লোথ হয়ে যাবে। এছাড়া এই বাজেটের অন্যান্য উল্লেখযোগ্য দিক যেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে অস্ট্রেলিয়ার ইনভেস্টমেন্ট প্রপার্টির উপরে নেগেটিভ গিয়ারিং ছিল, সেটাকে অনেকটা সীমিত করা হয়েছে এবং সেই সীমিত করার ফলে সরকার আশা করছেন যে তারা $77 বিলিয়ন তারা সেভ করবে, আয় করবেন। এবং আরেকটা দিক হচ্ছে যে অনেকেই সমালোচনা করছেন যে NDIS থেকে $185 বিলিয়ন খরচ কমানো হবে। তো NDIS নিয়ে অনেকটা বেশ কিছু বিতর্ক চলছিল, যেমন কিছু কিছু সেবা দানকারী প্রতিষ্ঠান যারা NDIS এর সেবা দিয়ে থাকেন সরকারের পক্ষ থেকে, তারা সরকারের পকেট হাতিয়ে নিচ্ছেন, এটা একটা বিরাট অভিযোগ। এবং সরকার হয়তো ভাবছে যে এখানে সাশ্রয়ের প্রয়োজন রয়েছে এবং সরকার সেই হিসেবে $185 বিলিয়ন কেটে নিচ্ছেন। তবে আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য একটা সুখবর হচ্ছে, আগামী 2 বছর সরকার আশা করছেন যে অভিবাসী সংখ্যা আগের যে ফোরকাস্টেড বা প্রাক্কলিত অভিবাসী তার থেকে 55,000 করে বেশি হবে, অর্থাৎ 110,000 বেশি অভিবাসী নেওয়া হবে
5: বছরে।
6: যারা অভিবাসনের জন্য দরখাস্ত করেছেন বিভিন্ন ক্যাটাগরিতে স্পেশালি স্কিল মাইগ্রেশনে, তাদের অভিবাসন প্রক্রিয়াটা ত্বরান্বিত হওয়ার একটা সুযোগ রয়েছে। এটা আমি বলবো যে বাংলা ভাষাভাষী এবং অন্যান্য ভাষাভাষী যারা ইমিগ্রেশন নিতে চান তাদের জন্য একটা সুখবর। যখন টার্গেট রিচ করে যায় তখন আর কাউকে দেয় না। এই বছরের জন্য যদি গভর্নমেন্ট বলে যে আমরা 130,000 নতুন মাইগ্রেন্ট নিব, যে 130,000 পৌঁছে গেল, যিনি নাকি 131,000-এর ক্যান্ডিডেট তাকে হয়তো 1 বছর অপেক্ষা করতে হবে। এবং যারা এখনো অ্যাপ্লাই করেননি তারাও হয়তো অ্যাপ্লাই করে দেখতে পারেন, যদি ভাগ্য সুপ্রসন্ন হলো তাদের খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এই একটা দিক, এই হচ্ছে এবারের বাজেটের মোটামুটি বিভিন্ন দিক।
5: নেগেটিভ গিয়ারিং নিয়ে আপনি একটুখানি বললেন, আমরা এই বিষয়টা আরেকটু ভালোভাবে শুনতে চাচ্ছি যে নেগেটিভ গিয়ারিং আসলে কি, আর এই বাজেটে এই বিষয়ে আর কি বলা হয়েছে।
6: দেখুন, গিয়ারিং হচ্ছে ফাইন্যান্সের একটি ধারণা, সেটা হচ্ছে যারা ব্যবসা করেন বা আমরা যখন ধরুন 10% হারে সুদ নিয়ে সুদে ঋণ নিয়ে বা লোন নিয়ে আমরা সেই টাকাটা ডুবলি করে যদি ধরুন 15% হারে মুনাফা করতে পারি, তাহলে এই যে 5% অতিরিক্ত মুনাফা এটা আমাদের পকেটে থাকে। তার মানে এখানে আমরা ঋণ নিয়ে বা লোন নিয়ে আমাদের ইনকামকে ম্যাগনিফাই করছি, এটা হচ্ছে পজিটিভ গিয়ারিং বা গিয়ারিং।
5: তো লাভ হচ্ছে আর কি।
6: হ্যাঁ, লাভ হচ্ছে, আমার ইনকামটা বেড়ে যাচ্ছে,
5: এটা হচ্ছে পজিটিভ।
6: আমার ইনকাম বাড়ছে, আমার ইনকাম বাড়ছে অন বরোড মানি, আমি যেটা ধার করেছি সেটা তো আমার টাকা না। নেগেটিভ গিয়ারিং হচ্ছে ঠিক যখন এই গিয়ারিং কে এই ঋণ কে উল্টা ভাবে ব্যবহার করা হয়। ধরুন, এবং এটা বেসিক্যালি মধ্য এবং উচ্চ আয়ের লোকেরা করে থাকে, ধরুন আমার বছরে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে $60,000, $60,000 ইনকাম ট্যাক্স। এখন আমি যেটা করতে পারি, আমি প্রপার্টিতে ইনভেস্ট করতে পারি, প্রপার্টিতে ইনভেস্ট করলে যেটা হবে, প্রপার্টি থেকে যে আয় সেটা আমার ট্যাক্সেবল ইনকাম বা করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত করতে হবে। সেই সাথে এই প্রপার্টি বাবদ যে ওয়ারেন্টি আর ডেপ্রিসিয়েশন, রিপেয়ার এন্ড মেনটেন্যান্স, তারপরে এজেন্সির যে ফি, এগুলো হচ্ছে ট্যাক্স ডিডাক্টেবল। তো দেখা যায় যদি আমি প্রপার্টিতে লোকসান করি, সেই লোকসানটা আমার ট্যাক্সেবল ইনকামের এগেনস্টে ডিডাক্টেবল। তো তার মানে কি, আমি ওই এই লসের কারণে আমার টোটাল ট্যাক্সটা কমে যাচ্ছে, তো ওভারঅল ট্যাক্স আমার একই থাকতেছে, কিন্তু মাঝখানে কয়েক বছরের মধ্যে দেখা যাচ্ছে আমি একটা প্রপার্টির মালিক হচ্ছি। এইটা অস্ট্রেলিয়া অসম্ভব পপুলার একটা জিনিস।
5: তো লস হচ্ছে যে ট্যাক্সের বা সরকারের লস হচ্ছে, কিন্তু ব্যক্তির লস হচ্ছে না, কিন্তু
6: ব্যক্তির একটা ফাও লাভ হচ্ছে যে সে ধরেন 10-15 বছরের মধ্যে একটা প্রপার্টি পেয়ে যাচ্ছে।
5: আচ্ছা,
6: কারণ আস্তে আস্তে তার লোন পে অফ হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে অসম্ভব পপুলার, এবং অনেকের 2-3-4 প্রপার্টি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে, এবং এটা সবার একটা লক্ষ্য থাকে। আর একটা হচ্ছে যে প্রপার্টি কেনার একটা ইনভেস্টমেন্ট, একটা প্যাসিভ ইনভেস্টমেন্ট, আপনার কোনো কিছু করতে হয় না, আপনি এজেন্সির কাছে দিয়ে রাখলেন এবং ভাড়া পাচ্ছেন, এটা খুবই আরাম। সাহস পায়নি, কারণ একটা বড় আর্গুমেন্ট ছিল যে আপনার নেগেটিভ গিয়ারিং বন্ধ করে দিলে ইনভেস্টমেন্ট প্রপার্টি কমে যাবে, এতে হাউজিং মার্কেটে বিরাট একটা চাপ তৈরি হবে, কারণ সবাই তো আর বাড়ি কিনতে পারে না সহসা, তো যারা ভাড়া বাড়িতে উপর নির্ভরশীল তাদের এই ইনভেস্টমেন্ট প্রপার্টির উপরই তারা নির্ভরশীল।
5: ডক্টর রেজা মোনেম, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
6: এসবিএস বাংলাকে আবারও ধন্যবাদ।
5: কথা বলছিলাম গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর ডক্টর রেজা মোনেমের সঙ্গে এবারের মানে 2026-2027 অর্থ বছরের ফেডারাল বাজেট নিয়ে। সঙ্গে ছিলাম আমি সিকদার তাহের আহমদ।
2: শ্রোতা বন্ধুরা, এবার একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আরো প্রতিবেদন ও সাক্ষাৎকার সহ আমাদের অন্যান্য কন্টেন্ট নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।
7: Starting a new life in Australia isn't easy.
8: A lot of companies have rejected me.
9: Sometimes I feel like, oh, I'm gonna quit, I've give up.
7: Work in Progress is a podcast to help skilled migrants rebuild their careers in a new country. You'll hear inspiring real-life stories, expert advice, and valuable tips to help you find a job and advance your career. Work in Progress. Listen now wherever you get your podcasts.
10: SBS is Australia's most trusted multilingual broadcaster. Our listeners are loyal, highly engaged, and have supported countless local businesses. We offer advertising packages for businesses of all sizes. Our experienced sales team will guide you through the process of owning a great campaign. Bring your own ad or have our production team make you something in one of our 68 languages. Start the conversation with your new audience today. Email sales@sbs.com.au.
11: SBS Audio.
12: 어쩐데 언어스탄 쉰데 플레이자폰.
13: 了解澳大利亚, 准备好了吗?
14: SBS Chill. Chill.
15: SBS Pop Asia. Non-stop Asian pop.
16: Can you describe that feeling for people who haven't experienced it?
17: SBS Hindi uplabdh karwata hai.
18: Far from the partisan politics of.
19: সংবাদ শুনুন 60টিরও বেশি ভাষায়। সেই সাথে আপনার প্রিয় সব গান আর দরকারি বিষয়ে দারুণ সব পডকাস্ট রয়েছে। ডাউনলোড করুন SBS Audio অ্যাপ অথবা ভিজিট
20: sbs.com.au/audio.
2: SBS বাংলা শ্রোতাদের আবারও এই পরন্ত বিকেলের শুভেচ্ছা জানিয়ে মেলবোর্ন স্টুডিও থেকে পরিবেশন করছি আজকের অনুষ্ঠানের বাকি অংশ। সাথে আছি আমি শাহান আলম। আজ সোমবার 25 মে 2026 সাল। আজকের এই অনুষ্ঠানটি পুনরায় শুনতে পাবেন আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। আজকের বাকি অনুষ্ঠানে থাকবে আরও কিছু প্রতিবেদন, অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে আমরা জানব অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল পতাকার ইতিহাস সম্পর্কে, কোয়ার্সিভ কন্ট্রোল বা পার্টনারদের মধ্যে জবরদস্তিমূলক আচরণের প্রবণতা নিয়ে কথা বলেছেন কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইঙ্কের প্রেসিডেন্ট ডক্টর সাবরিন ফারুকি ওএএম, শুনবেন তার সাক্ষাৎকারটি। এছাড়া আমাদের কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়ের পরিবেশনায় শুনবেন বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর। এছাড়াও থাকছে জনপ্রিয় কিছু গানসহ অন্যান্য নিয়মিত কন্টেন্ট। নানা আয়োজনে ভরপুর আমাদের আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই ভালো লাগছে আমাদের বাংলা অনুষ্ঠান। শরতের এই প্রশান্ত বিকেলে এক কাপ চা কিংবা কফির সাথে উপভোগ করুন আমাদের অনুষ্ঠান। প্রত্যাশা করছি আমাদের সাথে থাকবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এখন শুনবেন অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল পতাকার ইতিহাস সম্পর্কে। আপনি কি কখনো অস্ট্রেলিয়ার জাতীয় পতাকার পাশে লাল, কালো ও হলুদ রঙের একটি পতাকা উড়তে দেখেছেন? এটি হল অ্যাবরিজিনাল পতাকা। এটি অস্ট্রেলিয়ার আদিবাসী অ্যাবরিজিনাল জনগোষ্ঠী এবং তাদের ভূমি, সম্প্রদায় ও গল্পের সঙ্গে গভীর সম্পর্কের প্রতীক। অনেক মানুষের কাছে এটি শুধু একটি পতাকা নয়, এটি শক্তি, টিকে থাকা এবং পরিচয়ের প্রতীক ও স্মারক। এবার অস্ট্রেলিয়া এক্সপ্লেইন পর্ব থেকে এ নিয়ে একটি প্রতিবেদন। যদিও অস্ট্রেলিয়ার একটি নির্ধারিত জাতীয় পতাকা রয়েছে, দেশটি আনুষ্ঠানিকভাবে তিনটি পতাকাকে স্বীকৃতি দেয়। অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা, অ্যাবরিজিনাল পতাকা এবং টরেস স্ট্রেট আইল্যান্ডার পতাকা। তবে সবসময় অ্যাবরিজিনাল পতাকা ছিল না। 1971 সালে এই পতাকাটি নকশা করেন লুরিৎজা ও উম্বাই শিল্পী এবং অধিকারকর্মী আঙ্কেল হ্যারল্ড টমাস। তিনি ছিলেন সাউথ অস্ট্রেলিয়ান স্কুল অফ আর্টের প্রথম অ্যাবরিজিনাল স্নাতক। 1971 সালের 12 জুলাই অ্যাডিলেডে ভূমি অধিকারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে প্রথমবারের মতো এই পতাকা উত্তোলন করা হয়। তখন দিনটিকে বলা হতো ন্যাশনাল অ্যাবরিজিনস ডে, যে শব্দটি বর্তমানে পুরনো হিসেবে বিবেচিত। একের পর এক ক্যানবেরায় অরিজিনাল টেন্ট অ্যাম্বাসিতে এই পতাকা ভূমির অধিকার ও আত্মনিয়ন্ত্রণের শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। 1995 সালে অস্ট্রেলিয়ান সরকার আনুষ্ঠানিকভাবে এটিকে ফ্ল্যাগ অব অস্ট্রেলিয়া হিসেবে স্বীকৃতি দেয়। পতাকার নকশা সহজ হলেও গভীর অর্থবহ। কালো রং অ্যাবরিজিনাল জনগণকে, লাল রং ভূমি ও মাটির সঙ্গে সম্পর্ককে, এবং মাঝের হলুদ বৃত্ত সূর্যকে বোঝায়, যা জীবনের কেন্দ্র। গোমেরয়ের নারী ও উদীয়মান শিল্পী জেড ব্রেনান বলেন তিনি এই পতাকায় তার পরিচয়কে দেখেন।
14: Flags, they represent identity. When I see the flag, I see my country, I see my people, and I see the sun, which is the creation. The sun is what brings the people and our land together. And it's something that we carry. Our land is so important to us. It's something that needs to be shown. Having the flag is basically displaying who we are as a nation. It's Aboriginal people.
2: সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তন আসে তা বোঝাতে কথা বলেছেন উনারুয়া নারী আন্টি সুজান ক্যান্ডেল। তিনি 1960 ও 70 দশকে নিউ সাউথ ওয়েলসের আঞ্চলিক শহর কন্ডোবোলিনে বেড়ে উঠেছেন। তিনি এমন এক সময়ের কথা মনে করেন যখন অ্যাবরিজিনাল পতাকা খুব বেশি দেখা যেত না। তার প্রথম স্মৃতিতে এই পতাকা কোনো স্কুলে বা কাউন্সিল অফিসে নয়, বরং টেলিভিশনে দেখা গিয়েছিল।
20: I actually saw the flag on telly in a protest. All the TV, the media back in the day was negative. So it was about, you know, these people protesting and here's this flag that to me looked like a German flag, but it wasn't quite a German flag. That was my first

0: SBS South Asian.
1: Your news from here.
0: And hits from home.
2: Why do people want to be at work? To feel heard, appreciated, part of something, and to know there's a career path for everyone. Inclusive workplaces are linked to increased innovation, productivity, and employee satisfaction. Make your organisation a place where people want to be. For inclusion and diversity training, visit inclusion-program.com.au.
3: There, and I just remember there used to be this big career flag mural, and it was so big it was overwhelming for my little body.
4: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি আরও সাধারণ ও দৈনন্দিন জীবনে এই পতাকার উপস্থিতি দেখতে পান।
5: Seeing the flag on clothing or temporary tattoos at school, we would all trade them in the bathrooms. It's comforting to know who's with you, especially when we all look so different.
4: তার কাছে এই পতাকা অন্য আদিবাসী মানুষ ও সহযোগীদের চিনে নেয়ার একটি উপায়। ভিড়ের মধ্যেও এটি তাকে বুঝতে সাহায্য করে কে তার পাশে আছে। 1995 সালে যখন অ্যাবরিজিনাল পতাকা আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার একটি পতাকা হিসেবে স্বীকৃতি পায়, তখন আন্টি সুজান প্রথমে ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করেন।
6: When it became official and the flags were flying, you sort of noticed the council has the flag flying, but the school didn't have it flying, or the police didn't have it. You saw it once and you just thought, that's great.
4: সময়ের সঙ্গে সঙ্গে বিরল থেকে এটি স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়।
6: You see the little Aboriginal flag stickers on cars. I just love that. I love seeing that. Everybody knows, whether they accept it or are proud of it, it doesn't matter. It's there now. It's legal. It is the Aboriginal flag. It represents our people.
4: জেডের মতে কোনো ভবনের প্রবেশপথে এই পতাকা দেখলে জায়গাটিকে আলাদা অনুভব হয়।
3: When I go into a space, I want to feel accepted and knowing that the flag is out there. Usually they're out the front where you're welcomed in. So I think it's really important for young First Nations to see flags welcoming into the space.
4: দুই নারীর কাছেই স্কুলের বাইরে সেতুতে সমাবেশে পোশাকে বা ট্যাটুতে এই পতাকার উপস্থিতি ও গর্ব সংযোগের শক্তিশালী উৎস হয়ে উঠেছে। এই গল্পের আরেকটি দিকও রয়েছে। বহু বছর ধরে অ্যাবরিজিনাল পতাকাটি কে ব্যবহার করতে পারবে তা নিয়ে আইনি ও সাংস্কৃতিক বিতর্ক ছিল। পতাকার ডিজাইনার হিসেবে আঙ্কেল হ্যারল্ড টমাস এর কপিরাইটের মালিক ছিলেন। তিনি এর ব্যবহারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে লাইসেন্স দেন, যার মধ্যে একটি বেসরকারি কোম্পানি পোশাক ও পণ্যে পতাকাটির ব্যবহার নিয়ন্ত্রণ করত। ফলে কিছু অ্যাবরিজিনাল সংগঠন ও সম্প্রদায় আইনি নোটিশ পায় এবং অনুমতি বা ফি ছাড়া তারা টি শার্ট বা পণ্যে এই পতাকা ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়। এর প্রতিক্রিয়ায় অ্যাবরিজিনাল নেতৃত্বাধীন ফ্যাশন ব্র্যান্ড ক্লোদিং দ্য গ্যাপস এবং তাদের সহযোগীরা ফ্রি দ্য ফ্ল্যাগ প্রচারণা শুরু করে। তারা দাবি তোলে অন্য জাতীয় পতাকার মতো এই পতাকাও যেন সবার ব্যবহারের জন্য উন্মুক্ত হয়, কোনো ব্যক্তিগত লোগো হিসেবে নয়। বছরের পর বছর জনচাপ ও আন্দোলনের পর 2022 সালে কমনওয়েলথ সরকার ঘোষণা দেয় যে তারা আঙ্কেল হ্যারল্ড টমাসের কাছ থেকে অ্যাবরিজিনাল পতাকার কপিরাইট অধিগ্রহণ করেছে। এখন অ্যাবরিজিনাল পতাকা অস্ট্রেলিয়ার জাতীয় পতাকার মতোই সবার ব্যবহারের জন্য উন্মুক্ত। মানুষ এখন কোনো লাইসেন্স ফি বা আইনি জটিলতার ভয় ছাড়াই এটি পোশাক, শিল্পকর্ম ও বিভিন্ন পণ্যে ব্যবহার করতে পারে। অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে অ্যাবরিজিনাল ফ্ল্যাগ নিয়ে প্রতিবেদনটি শুনলেন। এটি তৈরি করেছেন নিকিয়া হাচিংস এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শাহান আলম। শ্রোতা বন্ধুরা, প্রতিবেদন শেষে এবার একটি গান শোনার পালা। শোনা যাক একটি দারুণ রোমান্টিক গান শিল্পী তাহসান এবং মাশা ইসলামের কণ্ঠে।

0: তাহসান এবং মাশা ইসলামের কণ্ঠে এই দারুণ রোমান্টিক গানটি। এবার আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর থাকবে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো, শোনার আমন্ত্রণ রইল।
1: SBS is Australia's most trusted multilingual broadcaster. Our listeners are loyal, highly engaged, and have supported countless local businesses. We offer advertising packages for businesses of all sizes. Our experienced sales team will guide you through the process of owning a great campaign. Bring your own ad or have our production team make you something in one of our 68 languages. Start the conversation with your new audience today. Email sales@sbs.com.au.
2: Starting a new life in Australia isn't easy.
3: A lot of companies have rejected me.
4: Sometimes I feel like, oh, I'm gonna quit, I've given up.
2: Work in Progress is a podcast to help skilled migrants rebuild their careers in a new country. You'll hear inspiring real-life stories, expert advice, and valuable tips to help you find a job and advance your career. Work in Progress. Listen now wherever you get your podcasts.
5: SBS বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে SBS বাংলায়।
0: SBS বাংলা বিরতির পর আবার আপনাদের সঙ্গে মেলবোর্ন স্টুডিও থেকে রয়েছি আমি শাহান আলম। আজ সোমবার 25 মে 2026। আজকের অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। এখন শুনবেন বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো।
6: কলকাতা থেকে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিকতম খবরগুলো উপস্থাপন করছি আমি পার্থ মুখোপাধ্যায়। আগামী এক মাসের মধ্যে শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, ময়মনসিংহে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন সবচেয়ে যেটা বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময়, মানবতা, মানবিকতা এবং দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারেই বিনষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। রামিসার হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পল্লবীর বাসায় গিয়ে তার শোকাতুর বাবা এবং বড় বোনের সঙ্গে দেখা করেন এবং তাদের এই হত্যার বিচার দ্রুত করার কথা বলেছেন।
7: আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা প্ল্যানে স্যার আপনি পা রাখবেন, কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8-10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার।
8: স্যার কোন আপনি কে ধরতে থাকবেন? আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, ওনার কাছে আমার কাছে সাহায্য চান, আল্লাহ রহম করলেন সব কিছু দিতে। মানুষ হিসেবে আমাদের যেটা করার আমরা।
6: এদিকে বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফরেন্সিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএনএ রিপোর্ট সংগ্রহ করেছেন বলে খবর। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন তদন্ত কার্যক্রম প্রায় শেষ হয়েছে, রিপোর্টগুলো হাতে পাওয়ার পর অভিযোগপত্র তৈরির কাজ চলছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন,
9: রামিসার বিচারটা আরেকটা দৃষ্টান্ত আমরা স্থাপন করব। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব এক সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত এখানে, সেই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা না দিতে পারি সেটা একটা ব্যাড মেসেজ যাবে। রামিসার বাবা যেটা বলেছেন সেটা ওনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না, উনি অমূলক কিছু বলেছেন।
6: এদিকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশুর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে ইউনিসেফ। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে শিশুদের ওপর নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে। ওদিকে রাজধানী ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায় সে বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ বলেছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তাই এটি বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে। দেশে যেমন পদ্মা ব্যারেজ হচ্ছে তেমনি তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন হবে। প্রতিমন্ত্রী বলেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সামনে বর্তমানে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে।
10: এই তিনটি চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে ফারাক্কা, আরেক হচ্ছে পদ্মা ব্যারেজ, আরেক তিস্তা মহাপরিকল্পনা। ইনশাল্লাহ আমাদের সরকারে কেবল তিন মাস গেল, আপনারা সময় দেন, দেখেন একটি মহাপরিকল্পনা, একটা ব্যারেজ বা একটা বাঁধ যদি আমরা নির্মাণ করতে চাই সেখানে আমাদের টেকনিক্যাল অনেকগুলো বিষয় আছে, পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, যাচাই বাছাই করার বিষয় আছে, আমরা সেইগুলো পর্যায়ক্রমে করছি।
6: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ আরো বলেছেন আগামী 11 ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে যেভাবে ফারাক্কা চুক্তি করেছিলেন আমরাও সেভাবেই এই চুক্তি করতে চাই।
11: নিয়মিত আপডেট জানতে দেখুন আমাদের অনলাইন ও সোশ্যাল মিডিয়া, ভিজিট করুন sbs.com.au/bangla এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
6: এবার ভারতের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। সম্প্রতি রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 1 ঘন্টার বেশি বৈঠক হয়েছে রুবিও। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে লিখেছেন, আমরা ভারত ও আমেরিকার বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি। শুধু তাই নয়, আলোচনায় উঠে এসেছে বৈশ্বিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো। এদিকে রুবিওর এই সফরকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি জানিয়েছেন এই সফর কোন সম্পর্ক মেরামতের উদ্দেশ্যে নয়, বরং দুই বিশ্বস্ত অংশীদারের মধ্যে যোগাযোগের প্রতিফলন। তিনি এও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছেন, আসন্ন কোয়াড সম্মেলন নিয়েও আশাবাদী সার্জিও।
12: And it is at the cornerstone of this important partnership between us and India, which, as I said, is an incredibly important one. And it's the reason why I'm here in this visit, to reaffirm those ties, to build upon them. And we think in the months ahead, we're going to have even more exciting and new announcements to make about the development and the strengthening of the relationship between the two countries. And all of you will be at the forefront of that. So thank you very much.
6: অন্যদিকে আগামী মাসে ফ্রান্সে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসের 15-17 জুন ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলেছে G7 সম্মেলন, সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সূত্রের খবর, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন দুই রাষ্ট্রনেতা। যদি বৈঠকটি হয় তাহলে গত 1.5 বছরের মধ্যে এই প্রথমবার মুখোমুখি বসবেন প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে পারমাণবিক ক্ষেত্র সম্প্রতি বেসরকারি সংস্থার জন্য উন্মুক্ত করার পর আমেরিকার একটি উচ্চ পর্যায়ের পারমাণবিক শিল্প প্রতিনিধি দল ভারত সফর করেছেন। ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম জানিয়েছে এই সফরের উদ্দেশ্য হল পারমাণবিক প্রকল্প উন্নয়ন, সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং দুই দেশের কোম্পানির মধ্যে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি। বিজেপি রাজ্যসভার সদস্য এবং প্রাক্তন কূটনৈতিক হর্ষবর্ধন সিংলা এই উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করে বলেছেন, ভারত এবং আমেরিকার পারমাণবিক অংশীদারিত্ব ভবিষ্যতে গেম চেঞ্জার হতে পারে।
13: ইন ডিসেম্বর পার্লামেন্ট গেভ ইটস অ্যাপ্রুভাল ফর দ্য শান্তি বিল হুইচ বিকেম দ্য শান্তি অ্যাক্ট এন্ড দ্যাট প্রোভাইডেড দ্য ফ্রেমওয়ার্ক আন্ডার হুইচ বোথ domestic and foreign investments in our nuclear energy sector can be employed. In other words, we want to go from 8.8 gigawatts of nuclear energy today to 100 gigawatts by 2047. Our economy is growing at a very fast pace. We need not only renewable energy, but we need a baseload factor which I think nuclear energy can provide.
6: এর মধ্যেই খবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এবারে ব্রিক্স সম্মেলনে অংশ নিতেই তার এই সফর। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে, আগামী 12 এবং 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন। ক্রেমলিনের সহকারী ইউরি উসাকভ এই সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বর্তমান বৈশ্বিক উত্তেজনা এবং ব্রিক্স জোটের ক্রমবর্ধমান সহযোগিতার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এবার পশ্চিমবঙ্গের খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যারা নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ এর অন্তর্ভুক্ত নন তাদের এবার গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ এর হাতে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, গত বছর কেন্দ্রীয় সরকারের তরফে এই মর্মে একটি নির্দেশিকা পশ্চিমবঙ্গ তদানীন্তন সরকারের কাছে পাঠানো হয়েছিল।
0: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন আমাদের কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়ের পরিবেশনায় বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো। শ্রোতা বন্ধুরা, আবারও গান শোনার পালা। এখন শোনাব আরও একটি জমজমাট গান শিল্পী মিনার রহমানের কণ্ঠে। চলুন শোনা যায়।

0: শিল্পী মিনার রহমানের কণ্ঠে শুনছিলেন এই দারুণ জমজমাট গানটি। শ্রোতা বন্ধুরা, গান শেষে এবার আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর কোয়ারসিভ কন্ট্রোল বা পার্টনারদের মধ্যে জবরদস্তিমূলক আচরণের প্রবণতা নিয়ে কথা বলেছেন কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইঙ্কের প্রেসিডেন্ট ডক্টর সাবরিন ফারুকি OAM। শুনবেন সাক্ষাৎকারটি, শুনবেন বিরতির পর।
1: Starting a new life in Australia isn't easy.
2: A lot of companies have rejected me.
3: Sometimes I feel like, oh, I'm gonna quit, I've give up.
1: Work in Progress is a podcast to help skilled migrants rebuild their careers in a new country. You'll hear inspiring real-life stories, expert advice, and valuable tips to help you find a job and advance your career. Work in Progress. Listen now wherever you get your podcasts.
4: You're listening to SBS Audio. We are currently in an ad break. Your program will resume shortly. You're listening to SBS Audio. We are currently in an ad break. Your program will resume shortly.
0: দারুণ সব প্রতিবেদন শুনুন বিনামূল্যে যে কোনো মোবাইল ডিভাইস থেকে। ভিজিট করুন sbs.com.au/bangla অথবা ডাউনলোড করুন SBS রেডিও অ্যাপ এখনই। SBS অডিও অ্যাপ আজই ডাউনলোড করুন এবং শুনুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো। অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ডাউনলোড করুন বিনামূল্যে। বাংলা বিরতির পর আবারও আপনাদের সঙ্গে মেলবোর্ন স্টুডিও থেকে রয়েছি আমি শাহান আলম। আজ সোমবার 25 মে 2026 সাল। আজকের অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। এখন শুনবেন একটি সাক্ষাৎকার। পার্টনারদের মধ্যে জবরদস্তিমূলক আচরণের প্রবণতা নিয়ে কথা বলেছেন কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্কের প্রেসিডেন্ট ডক্টর সাবরিন ফারুকি OAM। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সহকর্মী শিকদার তাহের আহমদ।
5: কোয়ারসিভ কন্ট্রোল নিয়ে সম্প্রতি নতুন একটি আইন হয়েছে নিউ সাউথ ওয়েলসে। 1 জুলাই 2024 থেকে নিউ সাউথ ওয়েলসে এটিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এটি করা হয়েছে ক্রাইমস লেজিসলেশন অ্যামেন্ডমেন্ট কোয়ারসিভ কন্ট্রোল অ্যাক্ট 2022 আইনের মাধ্যমে। অর্থাৎ শুধু শারীরিক সহিংসতা নয়, মানসিক, আর্থিক বা নিয়ন্ত্রণমূলক আচরণও অপরাধ হিসেবে বিবেচিত হবে। এবছর 2026 সালে এই আইনটি রিভিউ করার কথা রয়েছে। শ্রোতা বন্ধুরা, এ নিয়ে এখন আমরা কথা বলছি কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইঙ্ক এর প্রেসিডেন্ট ডক্টর সাবরিন ফারুকি OAM এর সঙ্গে। নারী অধিকার নিয়ে তিনি কাজ করেন। ডক্টর সাবরিন ফারুকি, SBS বাংলায় আপনাকে স্বাগত। কোয়ারসিভ কন্ট্রোল আসলে কি একটু বুঝিয়ে বলবেন? কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইঙ্ক এক্ষেত্রে কিরকম ভূমিকা পালন করে?
6: কোয়ারসিভ কন্ট্রোল ব্যাপারটা আসলে হচ্ছে কন্ট্রোল করা আরেকজনকে। এখন এদেশের আইনি ভাষায় এটা হচ্ছে অ্যাবিউসিভ বিহেভিয়ার টুয়ার্ডস ইমিডিয়েট পার্টনার, ওয়েদার দ্যাট পার্টনার ইজ ফর্মার অর কারেন্ট। সো আপনার কারেন্ট অথবা ফর্মার পার্টনারের সাথে যদি অ্যাবিউসিভ বিহেভিয়ার করা হয় সেটা হচ্ছে কোয়ারসিভ কন্ট্রোল হিসেবে বলা হয়। একটু সোজা করে যদি বলি বাংলা ভাষায়, সেটা হচ্ছে একটা মানুষকে ওভারঅল কন্ট্রোল করা। সেটা যে কোনোভাবেই হতে পারে, সেটা আপনার ফিজিক্যাল কন্ট্রোল হতে পারে, ইভেন রিলিজিয়াস কন্ট্রোল হতে পারে, মানুষের ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার হিসেবে কাজ করে যে কোনো কালচারে, পার্টিকুলারলি আমাদের কালচারে, বাট যেটা খুবই কমন আসলে। সো কোয়ারসিভ কন্ট্রোলকে যদি সোজা আমাদের ভাষায় বলতে হয় সেটা হচ্ছে আরেকজনকে কন্ট্রোল করা, আরেকজনের জীবনকে কন্ট্রোল করা।
5: কালচারালি এন্ড লিঙ্গুইস্টিক্যালি ডাইভার্স, যেটাকে আমরা সংক্ষেপে কল্ড বলি, এই কল্ড জনগোষ্ঠীর নারীদের উপর এর কিরকম প্রভাব পড়ে?
6: কল্ড কমিউনিটির উপরে এটার প্রভাবটা আরেকটু বলবো যে বেশি পড়ে অন্য কমিউনিটির থেকে। ফর এক্সাম্পল আমরা আমার যে অর্গানাইজেশন আমি লিড করি কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক, যেটাকে আমরা সংক্ষেপে সিডিএনআই বলে থাকি, সিডিএনআই এর মাধ্যমে আমরা এখানে মেইনলি কাল্ট কমিউনিটির মহিলাদের হেল্প করে থাকি যারা ডোমেস্টিক ভায়োলেন্স দিয়ে গো থ্রু করেছে অথবা করছে। তো আমরা যেগুলা ডোমেস্টিক ভায়োলেন্স সার্ভাইভার অথবা ডোমেস্টিক ভায়োলেন্স ভিকটিম যাদের সাথে ডিল করে থাকি, তাদেরকে মেইনলি আমরা যে প্রবলেমটা দেখি যে তারা কোয়েসিভ কন্ট্রোল ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে পারে না। এবং এটা শুধু কল্ট কমিউনিটির না, এটা যে কোনো কমিউনিটির ক্ষেত্রে, কল্ট কমিউনিটিটা আরেকটু সিভিয়ার ফর আওয়ার কালচারাল ইম্প্যাক্ট। সো ইন জেনারেল বলতে গেলে যেটা হচ্ছে কোয়েসিভ কন্ট্রোল ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করা ডিফিকাল্ট, বিকজ কোনটা যে আসলে কন্ট্রোল বা কোনটা যে শুধু আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ সেটা কিন্তু বোঝা খুব ডিফিকাল্ট ব্যাপার। হয়তো আপনার পার্টনার আপনাকে বলছে যে না তোমার সবকিছু আমিই দেখবো, আমি করবো, তোমার ফাইন্যান্সটা তোমাকে দেখতে হবে না, আমিই দেখবো। এটা কিন্তু বোঝা একটা পর্যায়ে খুব ডিফিকাল্ট যে এটা আসলে কি ভালোবেসে করছে নাকি এটা আমাকে কন্ট্রোল করছে। সো ওভার আ পিরিয়ড অফ টাইম মানুষ এটা ঠিকই বুঝতে পারে যে এটা কন্ট্রোল নাকি আমার হাত থেকে আমারই জিনিস চলে গেছে নাকি, এই জন্য আইডেন্টিফাই করা ডিফিকাল্ট। এবং এটা সবার ক্ষেত্রে, সব কালচারেই, বাট কাল্ট কমিউনিটির ক্ষেত্রে যেটা দেখি যে অনেক কালচারেই ইটস অ্যাবাউট মেল ডমিনেশন। সো পুরুষরা সবসময় আসলে মেয়েদের কি বলা যায় সেটাকে লুক আফটার বলা যায়, কন্ট্রোল বলা যায়, এই জন্যই বলছি যে আসলে ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট। কোয়েসিভ কন্ট্রোলের ইম্প্যাক্টটা খুব খারাপ হতে পারে, মানে চরম খারাপ হতে পারে, সেটার এক্সাম্পল অস্ট্রেলিয়াতেই আছে। So this thing can be very severe. So cult community jonno eta aro severe because amader jara ami ebong amar moto jara mohila ra onno desh theke esheche first generation migrant ba amader first language english na amra eta bujhatei khubi oparog je ashole amra ki diye go through korchi tarpor amra nijerao bujhina je eta ashole ki eta ki ashole thik naki eta thik na seta bujhina।
5: এখানে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে যিনি এই কোয়ার্সিভ কন্ট্রোলটা করেন, তো একটা তো হয় যে মানুষ জেনে বুঝে ইন্টেনশনালি করে, আর আরেকটা হচ্ছে যে তিনি নিজেই হয়তো এই বিষয়ে অবহিত না যে তার আচরণ বা তার কাজ এটা কোয়ার্সিভ কন্ট্রোল, এরকমও কি হয়?
6: হ্যাঁ, এরকম হয়, এবং এই জন্য আসলে আমাদের এডুকেশন দরকার। তো আমি যে রিপোর্টিং এর কথাটা বলছিলাম যে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আইডেন্টিফাই করতে পারে না, তারপরে যখন আইডেন্টিফাই করে তখন সেটাকে রিপোর্ট করতে পারে না, যে কোথায় রিপোর্ট করবে সেটা জানে না। তো কালচ কমিউনিটিতে এটা বেশি বেশি প্রিভ্যালেন্ট বিকজ আমরা আসলে জানি না কোথায় রিপোর্ট করতে হবে, যখন রিপোর্ট করতে যাই কিভাবে রিপোর্ট করব সেটাও জানি না, বিকজ কোয়েসিভ কন্ট্রোল হচ্ছে আসলে ওভার আ পিরিয়ড অফ টাইম হতে হবে, যে কয়েকবার হতে হবে, এটা একবার করলে হবে না। আর যারা করছে, যাদেরকে আমরা পারপিট্রেটর বলি, তো সে পারপিট্রেটরও হয়তো বুঝতে পারছে না যে তারা বুঝতে পারে এটা কোয়েসিভ কন্ট্রোল, তারা কি কারণে করছে, কিন্তু অস্ট্রেলিয়া যে এটা আসলে একটা লিগ্যাল অফেন্স সেটা জানে না,
5: মানে এটাকে দোষ হিসেবে জানে না কিন্তু আচরণটা তো জানে,
6: আচরণটা জানে এক্স্যাক্টলি, অবশ্যই যে
5: কন্ট্রোল আইনের চোখে এটা একটা দোষ এই বিষয়টা জানে না
6: আইনের চোখে, এবং এটা আসলে ক্রিমিনাল অফেন্স ছিল না এতদিন। এবং এটা দিয়ে অনেক যেসব অর্গানাইজেশন এগুলো নিয়ে কাজ করছে ওরা অনেকদিন ধরে অ্যাডভোকেসি চালাচ্ছে যে মেয়েরা সাফার করছে, কিন্তু আমরা এটাকে ক্রিমিনাল অফেন্স করিনি এতদিন। সো 2024 এর জুলাইতে নিউ সাউথ ওয়েলস স্টেটে ফার্স্ট ক্রিমিনাল অফেন্স হলো, পরে এটা কুইন্সল্যান্ডেও হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার সব স্টেটে কিন্তু হয়নি। যারা নিউ সাউথ ওয়েলস আছে অথবা কুইন্সল্যান্ডে আছে যারা পারপিট্রেটর, এটা তাদেরকে জানতে হবে যে এটা ক্রিমিনাল অফেন্স, এবং অন্যান্য স্টেটেও এটা শাস্তি আছে কিন্তু নট এজ আ সেপারেট ল, এটা ডোমেস্টিক ভায়োলেন্স এর আন্ডারে পড়ে। সো হ্যাঁ, যারা করছে তারা জানে তারা যে কন্ট্রোল করছে, কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে এটা ক্রিমিনাল অফেন্স।
5: আমরা কল্ট কমিউনিটির নারীদের নিয়ে কথা বলছিলাম, তো এই ক্ষেত্রে এটা কি হতে পারে যে এই যে তাদের যে ভাষাগত যে একটু অবস্ট্রাগল বা সমস্যা হয়, তারপর একটা যে কিভাবে রিপোর্ট করবে এই বিষয়গুলো জানে না, তো এক্ষেত্রে তো এই দেশে বিভিন্ন স্থানে আমরা মাঝে মাঝে শুনি কোনো কোনো সংস্থা বা এমনকি সরকারের কোনো অংশ তাদের দিকে হাত বাড়িয়ে দেয়, সহায়তার হাত, বিভিন্ন ভাষাতেও এরকম সহায়তা দেওয়া হয়ে থাকে। আমরা উদাহরণ হিসেবে যে সিডনির অবার্ন পুলিশের সম্প্রতি নেওয়া একটি উদ্যোগের কথা বলতে পারি।
0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন কোয়ার্সিভ কন্ট্রোল নিয়ে ডক্টর সাবরিন ফারুকি সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সহকর্মী শিকদার তাহের আহমেদ। শ্রোতা বন্ধুরা, এবার আজকের অনুষ্ঠানের শেষ গান শুনবেন শিল্পী মালার কণ্ঠে আরও একটি দারুণ রোমান্টিক গান। তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সময়সূচি। SBS বাংলা রেডিও শোনা যাবে প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায় SBS সাউথ এশিয়ানে লাইভ। আর পূর্ণ সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ছটায় SBS টুতে। অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে ক্লিক করুন sbs.com.au/bangla। সামনের দিনগুলো ভালো কাটুক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী বৃহস্পতিবারের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শাহান আলম। শুভরাত্রি।